शिवानी वासविनी से हमने सुनी सुंदर सा गजल। इस अल्कोहल खुद फॉर हार्ट एंड ब्लूड फाटन दोर फेल अल्कोहल कान लेदन फेल अल्कोहल कान लेदन tot een hoge bloeddruk. Het risico op hart en vark neemt sterk toe en ook de kans op hartritmestoornissen wordt verhoogd. Dus alcohol is niet goed voor hart- en bloedvaten.

Stoppen met roken levert altijd gezondheid winst op. Stoppen met roken levert altijd gezondheid winst op. Na een paar uur al krijgt het lichaam meer zuurstof. Je gaat weer beter ruiken en alles gaat ook beter smaken. Na een aantal jaren vermindert het risico op kanker en hart- en vaatziekten. Dit is een vraag. Buiten roken is niet schadelijk voor anderen. Buiten roken is niet schadelijk voor anderen. Maar dit is een fabel. Want via kleding, huid en haar neem je schadelijke stoffen van het roken mee naar binnen. Zo, deze kunnen dan terechtkomen op meubels, de vloer enzovoorts. Dit wordt derdehands rook genoemd en kan worden ingeademd door kinderen en huisdieren. जी हाँ, मैं सुन रही हूँ, आप मेरे से सहमत हैं और लिखने वाला ये सही भी लिखा है. और आप भी जानते हैं, कोई जो तम्बाकू सुलगाते हैं ना, वो बाहर जाकर तम्बाकू सुलगा कर और भी अंदर आते हैं तो उनके कपड़े, वो खुद तम्बाकू तम्बाकू महकने लगता है. तो ये लिखा है कि बैठ रोकन इस नित्स का दल फॉर अंदरन दैट इज अनफाबल, दैट इज अनफाबल, हैट इज नोह अल्टेट्स का दल फॉर अंदरन.

Og bolle hega bonden bolle afspreken kare hega examinatoren ke docenten die mongo tapu ke ke juni me 2000 volledig zouden zijn uitbetaald. Of bolle zij stellen echter dat deze afspraak niet is volledig is nagekomen. Of die chie wa jab jab i regering wa buiten NDP ke bhaiya. Tab je vrouw meestal een stakking kare he. De boot wa stakking kare he. De bus ouder stakking kare he. Sab koi apan apan paisa na pawe he. Te sab ke karek pare mensen. De bonden voeren aan toe. Kito AOV na ukabre koopkrachtversterking. Dat is toch erg mensen. Mensen moeten achter hun eigen geld gaan. Die ze gewerkt hebben of waarvoor ze recht hebben. De bonden voeren aan dat tot nu toe slechts één deel van de gecommuniteerden in het betalingsproces is meegenomen. Obole Ikarbarim Onderwijs Bonden. Bole Volske BVL. Also Dohos en V. VWP eisen dat uiterlijk 26 juni se pahile chahin sabke paisa achterstallige betaling paisa chahin paanjai ke on bole hega docenter van Mongo Tapu ke baanchit hai jo Mongo me kaam kare Mongo Tapu me bhaiya to ye baat hai kis taking wa ke chijua aur bole phino aile tra gare me bhaiya ki sahara ke jo stof hai sar naam budal hai aur europa bhar me garmi hai socho ja, voor bolle verwacht kreeg overwegen warm en droog bolle Sahara ke santip urke hier aanwe he maximum temperatuur tussen 32-34 Celsius. De combinatie van hoge temperaturen en hoge luchtvochtigheid zal het aanzienlijk warmer aanvoelen mensen. ये बात है गर्मी पाकिस्तान उधर भैया अलार्म करी से अपरे के अलार्म करी से पाकिस्तान कोंची खातीन बोले फरमुद बोले मुखलग बोले फिर द अख्तर इन फॉलोइंग द यार में बोले जबर बरखा पड़सीगा ओवरस्ट्रूमिंग हुई देसवा में बोले रंप बहेसिंग अथॉरिटीटन अतवार के अलार्म करी से करवाने में कि का बोले पाकिस्तान में उतना बड़का ओवरस्ट्रूमिंग हुई बोले बहुत बड़का रिस्क है बोले केक बोले मैंने नाम कबीदन हुंसा एंड सर सर सर स्कार्डू ब bergachtige Gilid Baltistan in de provincie or bole worden als meest kwetsbaar beschouwd de Pakistan ke log jo wahan pe sabke regering alert kari se और बोले हेगा 2022 में इतना बड़का ओवरस्ट्रूमिंग भइल है जहां पे 1700 आदमी मरल हां और मेर दन 30 मिलियन ओंथिंदन हां और बोले टेंपरेचर बतावे है इतना जबर चढ़ी 48.5 ग्राद सेल्सियस हो जाएगा पाकिस्तान में और पाकिस्तान बोले हाउसफेस ongeveer 13000 ग्लेशियर्स het hoogste aantal buiten de poolgebieden और बोले ongeveer 7,1 miljoen mensen wonen in de nabije omgeving mensen और यहां पर बहुत बहुत लंबा चौड़ा निकल है तो जितने लोग पाकिस्तान के यहां है आप जरूर अपने परिवार से वहां कांटेक्ट करना द राम 2022 में बोले हैगा 11 मिलियर्ड डॉलर के हुआ बोले तू सेकिंग रहा अन हेल्प ओम डोनर कॉन्फ्रेंसी इन जिनेवा इन 2023 वाज मेडियो 2005 इज स्लेक्ट ongeveer 4,5 मिलियर्ड डॉलर के बातचीत तरह हुआ हुई भैया ये है पाकिस्तान का यहां पर हुआ के बारे में आपको हम बताते हैं तो दोस्तों तालिबान तुलन जानो है तालिबान एको बड़का दिल्ली खाद से लेके जा है ब्रसल बेल्जियम में भैया एको ओवरलैग है EU से बोले हैगा मेल्डन मेर्डर मीडिया डिस्टन यूरोपीय कमिशन बोले है तालिबान के बोले हैगा ऑफ अंतलक निवो और गस्प्रेक साल फोरन बोले कान है बसुक नोग नीत बेफेसगन बेल्जियम मार्क्ट सो मार्क बकेन करी से कि 5 इंडक्स
laatste visa had afgeven voor een delegatie bole paantje roetjes op je visum khali milal he ego delegatie leke bole aweke of bole hega en Brussel me bole commissie is al langer in gesprek Afghanistanse regime se bole mogelijke terugkeer van de asielzoekers doen asielzoekers hega bole hoe ze op je terug jijke bole een delegatie van dagelijke bestuur van de EU reizen daarvoor begin dit jaar ook af naar Afghanistan. Bolle hega Europese landen, bolle Europese parlementen zijn zeer kritisch op een bezoek van de vertegenwoordiger van de vrederegering van Europa parlementariër. Op bolle hega D66 noemt hem bezoek een klap in het gezicht en een nederlaag voor onderwaarden verantwoordelijke economisarissen. Op bolle zeggen namange het Talibanke. Dus toe, maar ja, goed, ze komen wel naar België, Brussel mee. तो हमारी जनता ये सब बात एक बयार्द औरत भैया सुरिनाम में ओके सब हन से इवन तक यार के और ओके जे फरसोरख करतरा तू इन दर तक यार के फरसोर कर सब के इस सब घर में रांध के कोलोनिस्टन वेख में और रूफ ओवर फाल भैले दोनों के छोड़ी पिस्तौल दिखाई के और सेवन से इवन तक यार के बयार्द और ओके फरसोर के सब लूट के चल गए भैया यहां बताए दे criminelen gingen er uiteindelijk vandoor met de portemonnee en twee paar oorbellen. Na de roof verlieten zijn woning en verdwenen in onbekende richting. Toen zelf bejaarde kisab gewoon tjoor na tjoor bija en dat is een Suriname mensen waar dit soort dingen is wel gebeurd. Hoofdwijs olieinkomsten zijn geen garantie voor welvaart. Iega hamelijke hoofdwijk joraha ou hardem demonstreren करत रहा करतेस होफेई बोलेगा और वो अपन प्रो में से भी निकल गए हैं दोस्तों आपके बताए हैं अब यहां बोले एक्चुअल मस्कपल के पॉलिटिकल सिचुएशन बोले हैं बोले तेलवा जो हम लोग के निकल गए कर मतलब ना कि देसवा हम लोग के प्रॉब्लम में से निकाल दी बोले ओली इन कांस्टेंट गेन ऑटोमेटिक गारंटी फॉर वेलफेयर बोलेगा een belangrijk onderdeel van een gesprek ging over de verwachte ontwikkeling van Surinaamse olieindustrie. De sector wordt door velen gezien als een mogelijke gamechanger voor de Surinaamse economie, maar hoofdweg waarschuwt voor te veel en effort niet. Dat is een moeilijk woord gebruiker in Nikar, John Hamare Jantabi, Nasamaj Pai, waarvan een makkelijke taal ook makkelijk kunnen zijn. Oh, is het bij Poetje, een moeilijke taal, dan moeten ze in de woordenboek gaan zoeken, mensen, maar dat is weer iets anders. Van de Xerox week erbij mee bolen. Ondanks olie en gas zullen we zonder lokaal continent beleid straatarm blijven. Bolen hem lo straatarm brabe. Heb ik ook Guyana moet raadteel niet kreeg. Maar toch gewoon op een garib taai. Heb ik tak hee. Hemari janta. Or is op Suriname. Ke en milon agore. Heke kap telwa niet kreeg. Natuurlijk. Us op soche. Heke chijua mooi hoi. Heb ik ook bhaiya. Sant Lauren. Aap loon jane. Albinam to. Fair boat. Habada hove he. Or hua ke nieuwe. फिर वो 5 सितंबर में शुरू करी मोई से चले के और बोलेगा जो हबड़ा हुए है साउथ लॉरेंस ने और बोलेगा अल्बिना से फलोप कंपन मैंने एरस्ट तक बपेर की और एको हेडो का फिर बहुत हैगा लाका ब्रिल 18 यूनि बेटन गebruik हो गए है als gevolg van een defect aan de hydraulische pomp tijdelijk tegelijkertijd hebben de Surinaamse havenautoriteiten vast gesteld dat de drijvende aanlegsteker aan de zijde van Albina zodanig is verslechterd dat deze niet langer veilig kan worden gebruikt. Hierdoor zijn de reguliere afvaarden voorlopig opgeschort. Mensen op pas september met Nauka Botia Chaliga. Ik erbari mee hoop is gevestigd op de tweede veerboot Malani die momenteel onderhoud en technische voorbereiding ondergaan. Voorafgaan aan de ingebruikname zal eerst een testfase van ongeveer een maand plaatsvinden. De officiële gebruiksname staat gepland begin september mee. Hamari, Piari, Piari, Mita, Mita, Janta. Kelie, je baant hem aapko batate he. Saant Mila ke arrestatie pakdi se drugs ke bare mee.
saat mila ke pakrisa bhaiya narkotika brigade bolehega saat go arrestanse team opgeroepen voor verhoor verband met mogelijke onregelmatigheden 82 kilo cocaïne twee voertuigen betrokken agenten worden verdacht van deelname aan criminele organisatie aur saat mila ke pakrisa jama team go sipahi be hai advocaat Vera bevestigt desgevraagd aan de redactie van de Waterkan. Bolle he, het zeventaalzaal voorhoor is aangehouden. Sipahi pakrisa sipahieke. Dingo sipahi pakrane verzeker gesteld. Eveneens verdenken van overtreding van vertovende middelen. Deelname te sipahi sipahieke pakrisa bhaiya. To hamare Suriname je baant hier. Bala Argentinië bhaiya. Aur een van de hier pe bataye gaye he. Messi ke baare mein. Weka topscorer hega aller tijden met 17 treffer. Aur Messi bhaiya abbe tak hega waarvan Ronaldo is ook gezaakt. Lionel Messi heeft een geschiedenis geschreven mensen. Argentijnster speler maakte in de groepwedstrijd tegen Oostenrijk zijn 17e, 18e VK doelpunt. Is daarmee alleen recordhouder als topscorer aller tijden op het mondiale eindtoernooi. De Messi is nog steeds de sterkste man om te scoren mensen. Ye baat hai ego mila ke snaipa bhaiya kono snaipa hai sipahi ke khojat raha ke pakdi se yahan pe dikhave hai session der tak yarag sinango be bekend als snaipa so mar ke sanja ke pakdi se saman mein twee advokaten aangemeld bij de jeugdpolitie Suriname sociale media figuur werd al enkele dagen door de politie gezocht in zedenzaken Ego minderjarige lardkie ke baare mein na de aanhoudingen werd hij verhoord en voorgeleid in overleg met de Surinaamse OM Dosto to aapko ye geet hum yahan sunate hain